শ্রোতা বন্ধু, আমি সবু স্বপ্ন দেখন্তি আম ছুয়া বড় মানুষ হো, ভাল পাঠ পড়ু, স্কুল কু যাও, যেমিতি সে ভাল চাকরি করু, অর্থ উপার্জন করু এবং গোটে ভাল মানুষ হো। এই স্বপ্ন কোন সতরে আপনি দেখন্তি নি? প্রায় প্রত্যেকটি লোক এই স্বপ্ন হি দেখি থাকে। পুরোনা সময়কু আপনি ফেরি যাবে, পুরাণ সময়কু ফেরি যাবে, দেখিবে বিশ্বামিত্র আউ জনে থিলে বশিষ্ঠ, সেমানে কেবল শিক্ষাদান করুথিলে, সারা পৃথিবীর প্রত্যেকটি অঞ্চলর শিষ্য মানে আসি তাঙ্করি পাখরে শিক্ষা গ্রহণ করুথিলে। সেতবেলে শিক্ষা থিলা অনন্য, অসীম এবং ব্যাপ্ত। বিশ্বামিত্র বশিষ্ঠঙ্ক ঠারু আরম্ভ করি বিভিন্ন স্থানরে পিলামানুকু মানিষ করিবার মেসিন, যাহাকু আমি শিক্ষানুষ্ঠান কহুচন্তি, তাহা গড়ি উঠিছি। ইতিহাসকু যদি অবলোকন করিবা, তাহলে আমি জানিপারিবা অনেক মসজিদ শিক্ষা ও সশক্তিকরণ কেন্দ্র ভাবরে দায়িত্ব নির্বাহ করে আসিছন্তি। পৈগম্বর মহম্মদ মসজিদগুড়িকু শিক্ষাকেন্দ্র ভাবরে ও অনেক ধার্মিক, আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রসঙ্গগুড়িকর সমাধান পাই ব্যবহার করুথিলে। আধুনিক সময়ের মসজিদগুড়িক সময় সহ খাপ খুয়াই সূচনা প্রযুক্তি ও বিজ্ঞানকু আপনাই প্রগতির অনেক আহ্বানর মোকাবিলা করে পড়ুছন্তি। বিশ্বর সমস্ত মসজিদ মানঙ্করে ব্যক্তিকু জীবনর মূল্যবোধ ও ভাইচারা উপরে শিক্ষা দিয়া যাচ্ছি। এহা সহিত মসজিদগুড়িক সমাজ পাই এক পরিবর্তনর প্রতিনিধি ভাবরে মধ্য কার্য করুছন্তি। এহা সহিত নিষ্পেষিত ও অনগ্রসর মুসলিম বর্গর উত্থান পাই মধ্য কার্য করুছন্তি। জীবিকা উপার্জন পাই অনেক কৌশল ভিত্তিক শিক্ষাদান মাধ্যমে মধ্যে মসজিদ মানুষ ব্যবহার করা যাই পারিব। তাহা সহিত মসজিদ সমবায় সমিতি ও আর্থিক সশক্তিকরণ কেন্দ্র মাধ্যমে ব্যবসায় করিবা পাই পুঞ্জি উৎপাদন, প্রশিক্ষণ ও বিতরণ ব্যবস্থা প্রদান করা যাই সমুদায়কু আর্থিক স্তরের সশক্তিকৃত করা যাই পারিব। ভারতের মুসলিম সমুদায় সংখ্যালঘুঙ্ক মধ্যে বড় গোষ্ঠী হয়েছিল, অধিকাংশ ভাগ আর্থিক ও শিক্ষাগত দৃষ্টি অনগ্রসর হয়েথিবারু তাঙ্কর সশক্তিকরণ পাই মসজিদ মানে মহত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে পারিবে। মসজিদ কমিটি এথিপাই সমাজ সেবা পাই উৎসাহিত যুবগোষ্ঠী, স্থানীয় ওয়াকফ সমিতি, বেসরকারি সংস্থা ও অন্যান্য বদান্য সংস্থা মানুষ উপযোগ করে পারিবে। সেইপরি সাপ্তাহিক ব্যাখ্যান পাই মসজিদ পরিসরে অস্থায়ী শ্রেণীগৃহ মধ্যে স্থাপন করা যাই পারিব। এহাসহিত মসজিদ মানঙ্করে অনেক স্বাস্থ্য শিবির, অস্থায়ী তথা ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্রর প্রতিষ্ঠা করা যাই পারিব। এই ব্যবস্থাকু সর্বভারতীয় স্তরে কার্যকারী করা যাওয়া উচিত, কারণ অনেক আর্থিক স্তরে অনগ্রসর মুসলমান মৌলিক স্বাস্থ্য সেবার বঞ্চিত হয়ে থাকে। মুসলমান মানক মধ্যে বদান্যতা ও সমাজ সেবার এক উন্নত সংস্কৃতি রয়েছে, কিন্তু সেমানক পাখরে উপযুক্ত মঞ্চর অভাব রয়েছে যেউঠি সেমানে এইপরি প্রচেষ্টা করে পারিবে। ভারতরে কেতেক মসজিদ মানঙ্করে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি পাই এইপরি ব্যবস্থা আরম্ভ হয়ে গলানি। হেল্পিং হ্যান্ড ফাউন্ডেসন ও সিড ফাউন্ডেসন ভলি সংস্থামানে হায়দ্রাবাদে স্বাস্থ্যকেন্দ্র, কৌশল বিকাশ ও বার্ধক্য সেবাকেন্দ্র অনেক মসজিদগুড়িকর তত্ত্বাবধানে খুলিছন্তি, যাহাদ্বারা অনেক মুসলমান উপকৃত হেউছন্তি। মুসলিম মহিলামানে অনেক প্রশিক্ষণ প্রাপ্ত করি এক উন্নত জীবিকা নির্বাহর পন্থা পাই পারুছন্তি। এক ধার্মিক কেন্দ্র ভাবরে মসজিদগুড়িক নিজের দায়িত্ব তুলাইবা সহিত শিক্ষা ও কৌশল প্রদান করিবারে প্রমুখ ভূমিকা গ্রহণ করিবা উচিত। সরকারঙ্ক অনুদান উপরে নির্ভরশীল নহই স্বাবলম্বী হেবা পাই মসজিদগুড়িকর মহত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তেণু পবিত্র কোরআন ও সুন্না উপরে পর্যবেসিত ইসলাম ধর্ম সহিত আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে প্রগাঢ় জ্ঞান রাখুথিবা গুণী ব্যক্তি সমূহকু গড়ি তোলিবারে মসজিদ মানুষ শিক্ষাকেন্দ্র ভাবরে বিকশিত করা যাওয়া উচিত। শ্রোতা বন্ধু, আম পাখরে যে মসজিদগুড়িক রয়েছে, যদি আমি সেঠারে বৈষয়িক তালিম দেই পারিবা, যদি আমি সেঠারে কৌশল বিকাশর তালিম দেই পারিবা, আমরি পিলামানে যেউমানে পাঠ পড়ুছন্তি সেমানকু যদি আমি কম্পিউটরর শিক্ষা দেই পারিবা, মহিলামানকু সিলাইর ট্রেনিং দেই পারিবা, বিজনেস বা বিউটিক ব্যবসায়ের ট্রেনিং দেই পারিবা, যদি সেমানকু আমি বিভিন্ন ইলেকট্রোনিক্স জিনিস তিয়ারি, কণ্ঢেই তিয়ারি, খেলনা তিয়ারি এসবুর শিক্ষা দেই পারিবা, সফট টয়েজ নির্মাণর শিক্ষা দেই পারিবা, তাহলে সেমানে আগকু যাই অর্থ উপার্জন করিবা সহিত ভারতকু সশক্ত করিবা দিগরে এক প্রমুখ ভূমিকা গ্রহণ করিপারিবে।

0: প্রিয় টিপি এনওডিএল বিজুলি উপভোক্তা, আপনার জানান কি এবে 25 বর্ষ পাই বিজুলি বিল চিন্তার মুক্তি। পিএম সূর্যঘর যোজনার মাত্র 1875 টাকা দেই। আজ্ঞা হ্যাঁ, মাত্র 1875 টাকায় নিজ ছাত উপরে সোলার প্যানেল বসান্তু এবং বর্ষকু 5000 টাকা পর্যন্ত সঞ্চয় করন্তু। আজি হি 1800345678 কিংবা 1912 রে যোগাযোগ করন্তু।
1: এথরের গীতটি শুনন্তু, সোনা পঞ্জুরি চলচ্চিত্রর গীতটিকে মিলিত কণ্ঠে গাইছেন কণ্ঠশিল্পী সোনু নিগম এবং কবিতা কৃষ্ণমূর্তি।

0: দুর্গ মুঁ প্রথমে অধিকার করেছি ওর সৈন্য মানে প্রথমে এখানে প্রবেশ করেছি
1: না মোর সৈন্য মানে প্রথমে প্রবেশ করে
0: মুঁ বর্তমানে দুর্গর অধিকারী
1: না অধিকারী মুঁ
0: কিপরি
1: অধিকার থিবারু
0: কি অধিকার
1: রাজার যে অধিকার রাজ্যরে থাকে
0: কি রাজা
1: সমগ্র ওড়িশার রাজা মু কেবল এ দুর্গর নুহে রামচন্দ্র
0: তুমি সমগ্র পৃথিবীর রাজা হই পার কিন্তু এ দুর্গর কদাপি নুহ বিক্রমদেব
1: নুহে
0: না না নুহ
1: তবে দেখা যাও কি এ দুর্গর রাজা
0: কিপরি
1: কিপরি
0: হ্যাঁ হ্যাঁ কিপরি দেখে দেখা যাব কি এ দুর্গর রাজা
1: যাহার শক্তি অধিক
0: কার শক্তি অধিক
1: মোর না পরীক্ষা করে দেখিবা কাহার অধিক
0: পরীক্ষা
1: আত্মরক্ষা কর বর্বর
0: আত্মরক্ষা
1: আত্মরক্ষা কা পুরুষ
2: মহারাজ সেনাপতি অর্জুন সিংহ আক্রমণ করিয়াছি
1: করু যা সৈনিক আগে নিষ্পত্তি হেউ কি এ দুর্গর রাজা নচে যুদ্ধরে কি লাভ
0: তা সত্য বিক্রম দেব যুদ্ধরে কি লাভ আগে নিষ্পত্তি হেউ কি এ দুর্গর রাজা
1: সে তো নিষ্পত্তি হয়েছি সমগ্র ওড়িশা দেশের যে রাজা তা নিকটরে দুর্গ খণ্ডর প্রশ্ন পুণি কাহিঁকি
0: এ শরীরে বিন্দু এ রক্ত থিবা যায় দুর্গ তোমার নুহে বিক্রম দেব
2: অর্জুন সিংহ দুর্গ দ্বারে মহারাজ
1: যা সৈনিক কথা কহ নাই এ শরীরে বিন্দু রক্ত থিবা যায় দুর্গ ম রামচন্দ্র দেব
0: আচ্ছা দেখা যাও বিক্রম দেব
1: দেখা যাও
0: কিয়ে হেলা দুর্গর রাজা বিক্রম দেব বন্দী করে নিও
3: শত্রুর সাহায্যে শত্রুকে বধ বা বন্দী করিবা খণ্ডাত জানে নাহি রামচন্দ্র দেব ইচ্ছা হলে উভয়ঙ্কু বধ করন্তি বন্দী করে নিয়ন্তি কিন্তু যুবক সম্রাট কপিলেন্দ্র দেবঙ্কর অন্ন জলরে শরীর পুষ্ট এ প্রাণ প্রতিপালিত সে ইচ্ছা নাহি ওড়িশা গজপতিঙ্কর বক্সি অন্যায়ের কাহার প্রাণ নিয়ে নাহি প্রাণ দান করিবা খণ্ডায়তর ধর্ম যাও যুবক এ দুর্গরু সত্বর নিষ্ক্রান্ত হো বর্তমান এ দুর্গ মহারাজাঙ্কর শত্রু এড়ে ক্ষীণ তরুণ রবির ধীর

0: Emerged as the top performer among India's states and union territories in the Investment Friendliness Index 2026. It is followed by Maharashtra, Tamil Nadu, Goa and Orissa as the top performers. Niti Aayog today released the Investment Friendliness Index 2026 in New Delhi, outlining the states that are best placed to attract investment as India pushes towards the goal of Viksit Bharat by 2047. The India Meteorological Department, IMD, has issued red colour warning for heavy to very heavy rainfall with isolated extremely heavy rainfall over sub-Himalayan West Bengal and Sikkim for the next 2 days. Heavy to very heavy rainfall is likely at isolated places over Arunachal Pradesh, Assam, Meghalaya, Chhattisgarh and Uttarakhand till Sunday. In Bihar, Madhya Pradesh, Eastern Uttar Pradesh, Himachal Pradesh, Jharkhand, Karnataka, Keralam, Mahe, Orissa and northeastern states, heavy rainfall is expected tomorrow. And in badminton, two-time Olympic medalist PV Sindhu has advanced to the semi-finals of the Japan 2026. And in hockey, India announced 20-member squad for the FIH Women's Hockey World Cup 2026 today. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কিন্দুঝর সময় বর্তমান রাতে 11টা বাজি 10 মিনিট কহি রাখুছু আসন্তকালি প্রচারিত হেবাকু থিবা কার্যক্রমর সূচনা সম্পর্কে আসন্তকালি আমার অধিবেশন আরম্ভ হব প্রাতঃ 5টা বাজি 55 মিনিটে ভক্তি সঙ্গীতর কার্যক্রম নৈবেদ্য প্রচার করিব সকাল 6টা বাজি 10 মিনিটে আদিবাসী গীতরে শুনিপারিবে ওরাম গীত আসন্তকালি সকাল 7টা বাজি 30 মিনিটে রাজ্যস্তরীয় প্রসারণের শ্রীক্ষেত্র মাধুরী রিলে করে প্রচার করব আকাশবাণীর কটক কেন্দ্র আসন্তকালি সকাল 8টা বাজি 30 মিনিটে নমস্কার কেন্দুঝর কার্যক্রম রয়েছে সকাল 8টা বাজি 45 মিনিটে সঙ্গীত ভিত্তিক কার্যক্রম গীতাঞ্জলি প্রচার করব পূর্বাহ্ন 10টা বাজি 2 মিনিটে 10টা বাজি 30 মিনিটে শুনিপারিবে রূপক বসুন্ধরা কার্যক্রম প্রচার করব আসন্তকালি দিন গোটায় বাজি 20 মিনিটে

ইন্দ্রধনু কার্যক্রম প্রচার করব আসন্তকালি অপরাহ্ন পাঁচটায়। এতে শুনেপারে কতটি চলচ্চিত্র গীত যুববাণী রিলে করে প্রচার করব আকাশবাণীর কটক কেন্দ্র আসন্তকালি অপরাহ্ন পাঁচটা বাজি তিরিশ মিনিটে। বনসুরপীরে ওরান গীত শুনেপারে আসন্তকালি সন্ধ্যা ছটা বাজি দুই মিনিটে। রামচরিত মানস রিলে করে প্রচার করব আকাশবাণীর কটক কেন্দ্র আসন্তকালি সন্ধ্যা ছটা বাজি দশ মিনিটে। ওড়িয়া অ্যালবম গীত রয়েছে রাতে সাতটার সাতটা বাজি তিরিশ মিনিটে। বনানী কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণীর কটক কেন্দ্র। পারম্পরিক গীত প্রচার করব আসন্তকালি রাতে আটটার আটটা বাজি পনেরো মিনিটে। প্রগতিপথে কার্যক্রম।

গীতিনাট্য রিলে করে প্রচার করব। ক্ষমা করবে শ্রোতা বন্ধু, গীতিনাট্য শুনিপারে আসন্তাকালি রাতে দশটার আকাশবাণীর কেন্দুঝর কেন্দ্র। ব্যতীত অন্যান্য কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণীর কটক, দিল্লী এবং বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবা মুম্বাই কেন্দ্র। শুনিলে কার্যক্রম সম্পর্কিত সূচনা।

আকাশবাণী কেন্দুঝর সময় বর্তমান রাতে 11:13 এইটি শেষ করুছু আজির অধিবেশন পুড়ি আপনার স্বাগত জনাই আরম্ভ করবু আসন্তা কালির অধিবেশন প্রাতঃ 5:55।